0: নববর্ষ 2083 পার্বণ অবসরমা জেলাবাসী সম্পূর্ণ বা আমা দাজুভাই দিদি বহিনী লগায়ত সম্পূর্ণ নেপালীহরুমা সুস্বাস্থ্য সুখ শান্তি এবং সমৃদ্ধিকো হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত গর্দছৌ।
1: প্রোপাইটার গোবিন্দ বস্নেত, জয়শ্রী কালিকা মিনি ক্রশার উদ্যোগ, বেশিসহর নগরপালিকা ১ লমসুং।

0: নববর্ষ ২০৮৩ পার্বণ অবসরমা জিল্লাবাসী সম্পূর্ণ বা আমা দাজুভাই দিদি বহিনী লগায়ত সম্পূর্ণ নেপালীহরুমা সুস্বাস্থ্য সুখ শান্তি এবং সমৃদ্ধিকো হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত গর্দছৌ।
1: প্রোপাইটার গোবিন্দ বস্নেত, জয়শ্রী কালিকা মিনি ক্রশার উদ্যোগ, বিশিসাহর নগরপালিকা ১ লমছুং।

0: বাবু, এ বাবু, ঝটে উঠ তো, ছিট উঠ না, আপনি বিলি বিষে জস্তো ছ, বুহারিকো লাগি গহনা কিন জানু পরি না, উঠ তো ছিট।
1: ও তো এ আমা, বরু কা জানি, ভন্নু তো।
0: পহিলা মুখ ধুনে, অনি এই আমরে বেশি শহরকো ভিনসুন স্থান চোকমা ছ নি, জয়লক্ষ্মী সুনচাঁদী পসল জানে, সুনচাঁদী রা হীরাকা ভনে জস্তে গহনা পাইনে ঠাউ ভনেকই জয়লক্ষ্মী সুনচাঁদী পসল হো তা।
2: 2045 সাল দেখি নিরন্তর তপাইকে সেবামা সমর্পিত জয়লক্ষ্মী সুনচাঁদী পসলমা তৈয়ারিকা সবই খালে গরগহনা অর্ডার অনুসার আধুনিক ডিজাইনমা সুনচাঁদী র হীরাকা গরগহনা বনাউনুকা সাথেই কম্পিউটার তৌল দ্বারা নাপ যাচ গরি গ্যারেন্টিকা সাথ খরিদ বিক্রি গরিন্ছ।
3: জয়লক্ষ্মী সুনচাঁদী পসল বেছী শহর নগরপালিকা 8 ভীমসেনী স্থান লমজুং প্রোপাইটার বম বাহাদুর বিশ্বকর্মা র সুরজ বিশ্বকর্মা সম্পর্ক ফোন নম্বর 066-520-209 র মোবাইল নম্বর 98-460-58-565 রাশি অনুসর্ক পত্থরকা লাগি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল ল নাই সমজন হোস।
4: নববর্ষ 2083 কো পাবন অবসরমা জিল্লাবাসী সম্পূর্ণ বা আমা দাজুভাই দিদি বহিনী লগায়ত সম্পূর্ণ নেপালীহরুমা সুস্বাস্থ্য সুখ শান্তি এবং সমৃদ্ধি কো হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত গর্দছৌ। অধ্যক্ষ দনপ্রসাদ গুরুং, উপাধ্যক্ষ ক্ষেত্র বাহাদুর গুরুং, প্রমুখ প্রশাসকীয় অধিকৃত শমশের গুরুং এবং দুধপোহরী গাউঁপালিকা পরিবার গৌড়া লমজুং।

0: নববর্ষ 2083 পার্বণ অবসরমা জেলাবাসী সম্পূর্ণ বা আমা দাজুভাই দিদি বহিনী লগায়ত সম্পূর্ণ নেপালীহরুমা সুস্বাস্থ্য সুখ শান্তি এবং সমৃদ্ধিকো হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত গর্দছৌ।
1: নগর প্রমুখ গুমান সিং অয়াল, উপপ্রমুখ পদ্মা গুরুং, প্রমুখ প্রশাসকীয় অধিকৃত সুমন অধিকারী এবং বেশিসর নগরপালিকা পরিবার বেশিসর লমজু।
2: হেরনে হেরাউনাকা সাথেই উপচার গর্নে হজুর তপাইঁকো সংস্কৃতি সংরক্ষণ তথা সামাজিক বিকাশ কেন্দ্রমা ধামী ঝাঁক্রী উত্থান সমিতি সঞ্চালন গরিয়েকো ছ। ইহাঁ প্রাথমিক উপচার তথা পরামর্শ সম্বন্ধী শ্রী ধন বাহাদুর অসরপতি গুরুদ্বারা দয়াকো সেবাকাই গর্নে গরাউনে গরিন্ছ। সাথেই সমাজকো অগাড়ি দুঃখ বিরাম রোগকো বিশ্বাসকো সাথ উপচার গরিনে জানকারী গরায়ৌ। হৈত রোগকো বিবরণ।
3: কাম্নে রোগ,
2: বৌলাউনে রোগ,
3: ঢল্নে রোগ,
2: মূর্ছা পর্নে,
3: স্বপ্না নরাম্রো দেখ্নে,
2: ডরাউনে,
3: রিস উঠ্নে,
2: তর্সিনে,
3: খান মন নলাগ্নে,
2: চিলাউনে,
3: ঐঠন গর্নে,
2: কম্মর দুখ্নে,
3: হাত খুট্টা পোল্নে,
2: চপাউনে,
3: হাত খুট্টা দুখ্নে বা সুন্নিনে,
2: জ্যান কর্কর খানে,
3: মহিনাবারি গড়বড়ি,
2: বাজোপন,
3: ছাড়ে রোগ,
2: প্রেসার,
3: সুগার,
2: প্যারালাইসিস,
3: দম,
2: খোকি, টোকেকো নীলো দাম,
3: মানছে হরায়েকো,
2: সামান হরায়েকো,
3: টুনামুনা লাগেকো,
2: মেলমিলাপ গর্ন পর্নে,
3: দাঁত দুখেকো,
2: বিগার পরেকো,
3: পয়সা ফসেকো,
2: রক্সি ছুটাউনে,
3: ঘর বান্নে,
2: পিনাশ ভয়েকো,
3: টাউকো দুখ্নে,
2: গ্যাস্ট্রিক,
3: জন্ডিস ভয়েকো,
2: শত্রু নষ্ট গর্নে,
3: বাত রোগ,
2: বান ফর্কাউনে জস্তা রোগহরুকো দৈবিক সাংস্কৃতিক গুরুবাট বিশ্বাসকো সাথ উপচার গরিন্ছ। সাথেই বুটি পনি বানিনেছ। হামিলাই সম্ঝনহোস, নিরাশ হুনুনে ছৈন।
3: জন্মের কসলে পো কে লিয়ে আয়েকো ছ, মর্দা লানু পো কে ছ?
1: সম্পর্ক স্থান সুন্দর বাজার নগরপালিকা, ওয়ার্ড নম্বর 9, সিউড়িবার, লমসুং, কৃষক জাগরণ সহকারী অগাড়ি, কৃষি বিকাশ ব্যাংক নজিকই। সম্পর্ক ফোন নম্বর 97 69 78 68, 97 69 77 68 র 98 21 57 56 36, 98 21 57 56 36।
2: গ্রহ ব্যথা গুরুলে দেখো জ্ঞান কসলাই কে থা, আউনহোস, সোধ্নহোস, খোঁজ্নহোস, বুঝ্নহোস, আবশ্যকতা অনুসার উপচার গর্নহোস, রোগবাট মুক্ত হুনহোস। জয় রাম গুরুদেব।